আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। ভারতের সভাপতিত্বে সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে পৌরোহিত্যের পাশাপাশি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সহ ব্রিক্সের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিশ্ব বাণিজ্যের কল্যাণে নিরাপদ সমুদ্রপথ, মুক্ত সরবরাহ এবং নাবিক ও নৌযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সৌদি আরব বলেছে, ড্রোন হামলার পর সেদেশের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। বিশিষ্ট কবি, সাহিত্যিক ও অনুবাদক কেতকী কুশারি ডাইসন প্রয়াত। জুনিয়র হকি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় মহিলা দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। পুরুষ দল ইতিমধ্যেই ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। দুদিনের এই সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি এই 11টি প্রধান বিকাশশীল অর্থনীতির দেশ নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। এই 11টি দেশ নিয়ে গঠিত হয়েছে ব্রিক্স। সহযোগী দেশগুলি হল বেলারুশ, কিউবা, বলিভিয়া, কাজাকস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম। উচ্চ পর্যায়ের সম্মেলনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতারা বিশ্ব প্রশাসন, বহুপাক্ষিকতা, বাণিজ্য বিনিয়োগ, প্রযুক্তি, খাদ্য, জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, বিপর্যয় মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খল নিয়ে আলাপ আলোচনা করবে। ভারতের সভাপতিত্বে 2026 ব্রিক্স শীর্ষ সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন।

0: সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতা আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্ত, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবেই আহমেদ আলী এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত করবেন। ব্রাজিলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন সেদেশের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা। সৌদি আরবের বিদেশমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদও সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের সূচনায় প্রথম অধিবেশনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহুপাক্ষিকতার শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে তারা ভারত মণ্ডপমে ভারত ইনোভেটস প্রদর্শনীও পরিদর্শন করবেন। এরপর তারা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপ্যায়নে হবে নৈশ ভোজ। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী আজ ব্রিক্সের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, আবুধাবির যুবরাজ, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলাদা আলাদাভাবে কথা বলার কথা। আগামীকাল শ্রী মোদী ব্রিক্সের অংশীদার দেশগুলির নেতা এবং আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিদের স্বাগত জানাবেন, যোগ দেবেন সম্মেলনের বিভিন্ন অধিবেশনে। এদিকে ব্রিক্স শিখর সম্মেলনের আগে প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে শ্রী মোদী দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষে মানুষে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তারা আলাপ আলোচনা করেন। দুই নেতা ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ অগ্রাধিকারমূলক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হন। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। দুদেশের সুবিধাজনক সময় অনুযায়ী শীর্ষ সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে গত সন্ধ্যায় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় জোর দিয়ে বলেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যা সমাধানের পক্ষপাতী। উভয় নেতা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মত বিনিময় করেন। পরিবর্তনশীল বিশ্ব প্রেক্ষাপটে ব্রিক্স সংক্রান্ত বৈঠকে নিয়মিত অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী ইরানকে ধন্যবাদ জানান। ব্রিক্স বাণিজ্যিক ফোরামের বৈঠকে অংশ নেওয়ার জন্য রাষ্ট্রপতি পেজেসকিয়ানকেও ধন্যবাদ জানান শ্রী মোদী। প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। তাদের মধ্যেও নিরাপদ সমুদ্র পরিবহন, চলতি আন্তর্জাতিক সংঘাত, সুসংহত উন্নয়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, বিশ্ব খাদ্য নিরাপত্তা এবং মানব কেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব বাণিজ্যের কল্যাণে নিরাপদ সমুদ্রপথ, মুক্ত সরবরাহ এবং নাবিক ও নৌযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বাণিজ্যিক বাধা দূর করে ব্যবসায়িক সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়িয়ে তোলার জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছে তিনি আবেদন জানান। গত সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স বিজনেস ফোরামের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারত বরাবরই অবাধ সামুদ্রিক যাতায়াত এবং নৌযাত্রীদের নিরাপত্তার পক্ষে সওয়াল করে এসেছে।
1: গ্লোবাল ট্রেড তবি আগে বড় সকতা হ্যায় জব সি লেন সিকিউর হো, সাপ্লাই রুট ওপেন হো আর সি ফেয়ারার সেফ হো, আর ইসলিয়ে ভারত ফ্রিডম অফ নেভিগেশন আর সি ফেয়ারার কি সেফটি কা দৃঢ় সমর্থক হ্যায়।
0: সম্মেলনে যোগ দিয়ে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেন, গত 5 বছরে বিশ্বের মোট জিডিপির 40%-এরও বেশি ব্রিক্স দেশগুলি থেকেই এসেছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান বলেন, বাণিজ্যের জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত প্রতিটি দেশে নিজেদের জাতীয় মুদ্রার ব্যবহার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রেক্ষিতে আজ জাতীয় রাজধানী দিল্লি ও সংলগ্ন অঞ্চলে যান চলাচলের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি প্রবেশ ঘুরিয়ে দেওয়া ও নিয়ন্ত্রণ করা হবে।

0: সকাল 9:30 থেকে রাত 9টা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। সৌদি আরব জানিয়েছে, ড্রোন হামলার একদিন পর দেশের গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট তেলের পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সে দেশের জ্বালানি মন্ত্রক জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত। এদিকে ইয়েমেনের হুথিরা মুকা বন্দর এবং বাবেল মানদেব প্রণালীর গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ দখল করেছে। উত্তর কোরিয়া তাদের সাম্প্রতিক অস্ত্র ভাণ্ডারের নিদর্শন হিসেবে আজ সমুদ্র লক্ষ্য করে একটি আনআইডেন্টিফাইড প্রজেক্টাইল উৎক্ষেপণ করে। সামরিক বাহিনী জানিয়েছে, সকালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের জলসীমা থেকে এটি ছোড়া হয়, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। 2019 সালের আজকের দিনে এর সূচনা হয়। দেশের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বার্ধক্যে আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এই পেনশন প্রকল্প চালু করে। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বরাদ্দ ও নজরদারি কমিটির নবম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন আবাসন ও শহরাঞ্চলীয় মন্ত্রকের নগর উন্নয়ন দপ্তরের সচিব সত্যেন্দ্র সিং। পশ্চিমবঙ্গে 2টি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দলের প্রার্থী হচ্ছেন ভূমি আন্দোলনের নেতা মিলন প্রধান। অন্যদিকে মুর্শিদাবাদের রেজিনগরে জেলা পরিষদের বিরোধী দলনেতা আবদুল্লাহিল কাফিকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, আগামী 6 অক্টোবর ওই 2 আসনে ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ চলেছে। বিশিষ্ট কবি, সাহিত্যিক, অনুবাদক কেতকী কুশারী ডাইসন প্রয়াত। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের কিডলিংটনে তার জীবনাবসান হয়। বয়স হয়েছিল 86 বছর। রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পো সম্পর্কে লেখা তার বই জনপ্রিয় হয়েছিল। কেতকী কুশারীর জন্ম 1940-এর 26 জুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। শিক্ষালাভের পর তিনি বেশ কিছু সময়ের জন্য সেখানেই অধ্যাপনা করেন। পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা শেষে মার্কিন প্রবাসী হন। দেশ পত্রিকায় লেখা তার বিখ্যাত উপন্যাস নতুন নতুন পায়রাগুলি বিশেষ সমাদৃত। অসামান্য সাহিত্যকৃতির জন্য কেতকী কুশারী 2 বার আনন্দ পুরস্কার পেয়েছেন। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবন মোহিনী দাসী পদক এবং বাংলা সাহিত্যের স্টার আনন্দ পুরস্কারও পান তিনি। জুনিয়র হকি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতীয় মহিলা দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। চীনের মকিতে ভারতীয় সময় সকাল 9:45 খেলা শুরু। এদিকে পুরুষদের ভারতীয় জুনিয়র হকি দল গতকাল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। এশিয়া কাপ মহিলা টি-20 ক্রিকেটের ফাইনালে দুবাইয়ে আগামীকাল ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 10:10।
1: আকাশবাণী খরসাং হো, প্রাদেশিক সমাচার মুস্কান রায়বাট শুনহোস। ১৮ ব্রিক্স শিখর সম্মেলন আজদেখি নয়াঁ দিল্লীকো ভারত মণ্ডপমা শুরু হুদেছ। यो 2 দিবসীয় বিশ্বব্যাপী সম্মেলনলে ব্রাজিল, চীন, ইজিপ্ট, ইথোপিয়া, ইন্ডোনেশিয়া, ভারত, ইরান, রুশ, সৌদি আরবিয়া, দক্ষিণ আফ্রিকা র সংযুক্ত আরব ইমিরেটস লগায়ত 11 বিকশীল র উদয়মান অর্থব্যবস্থালাই একই ঠাউমা ল্যাউনেছ। यस उच्च स्तरीय शिखर सम्मेलनको क्रममा ब्रिक्स सदस्य देशहरूका नेताहरूले विश्वव्यापी शासन, बहुपक्षीय व्यापार र लगानी, प्रविधि, खाद्य र ऊर्जा, सुरक्षा, स्वास्थ्य सेवा, आपदा, लचिलोपन र आवश्यक आपूर्ति श्रृङ्खलाहरू लगायतका महत्त्वपूर्ण मामिलाहरूमा चर्चा गर्नेछन्। ब्रिक्स शिखर सम्मेलन 2026 भारतको अध्यक्षतामा आयोजना हुँदैछ। यसको विषयवस्तु लचिलोपन, नवप्रवर्तन, सहयोग र दिगोपनको लागि निर्माण रहेको छ। पश्चिम बङ्गालको रेजीनगर र नन्दीग्राम विधानसभा निर्वाचन क्षेत्रमा हुने उपचुनावका लागि मुख्य निर्वाचन अधिकारीको कार्यालयले हिज विस्तृत निर्वाचन तालिका जारी गरेको छ। भारतको निर्वाचन आयोगले जारी गरेको प्रेस नोटमा घोषणा गरिएको तालिका अनुसार दुवै विधानसभा निर्वाचन क्षेत्रमा 6 अक्टोबरमा मतदान हुनेछ र 9 अक्टोबरमा मतगणना हुनेछ। सम्पूर्ण निर्वाचन प्रक्रिया 11 अक्टोबरसम्म सम्पन्न हुनेछ। चुनाव तालिका अनुसार उम्मेद्वारहरूले 16 सेप्टेम्बरसम्म मनोनयन दर्ता गर्न सक्नेछ।

0: লন্ডন মানুষের নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান কেবল শান্তিপূর্ণ উপায়েই সম্ভব বলেও ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। ছত্তিশগড়ের রায়গড়ে বিশ্বের দীর্ঘতম স্টিল স্ল্যাগ সড়ক নির্মাণ করে ভারত গিনেস বিশ্ব রেকর্ড করেছে। ভারত থেকে পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে আজ মলদোভা থেকে দেশে নিয়ে আসা হয়েছে। মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে আরিনা সাবালেঙ্কার মুখোমুখি এলেনা রিবাকিনা, অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আলেকজান্ডার জেরেভ বেন শেল্টনের বিরুদ্ধে খেলতে নামবেন। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণাটি গ্রহণের প্রস্তাব দেন। গৃহীত নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাপ্তি ভাষণে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই সংকল্পগুলি বাস্তবায়িত করা এখন সব দেশের যৌথ দায়িত্ব।
1: आज की चर्चा से स्पष्ट है कि बदलते हुए विश्व का संचालन पुराने संस्थानों से नहीं किया जा सकता। रिप्रेजेंटेशन, रिस्पॉन्सिवनेस और रूल मेकिंग तीनों में सुधार आवश्यक है। आज एडप्ट किया गया न्यू दिल्ली डिक्लेरेशन हमारे साझा संकल्प को स्पष्ट दिशा देता है। अब हमारी जिम्मेदारी है कि इन संकल्पों को ठोस परिणामों में बदले।
0: ব্রিক্সের কুড়ি বছর পূর্তি উপলক্ষে সদস্য দেশগুলির নেতারা দুটি স্মারক ডাকটিকিটও উন্মোচন করেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী কুড়ি বছরের জন্য ব্রিক্স দেশগুলিকে একটি নতুন ও উচ্চাকাঙ্ক্ষী কর্মপরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। জোটের নিজস্ব কর্মপদ্ধতির মধ্য দিয়েই এই প্রক্রিয়ার সূচনা হবে বলে তিনি উল্লেখ করেন।
1: আব সময় হ্যায় কি হাম ব্রিক্স মে হামারি একতা অর সহমতি কো বৈশ্বিক মঞ্চ পর ঠোস পরিণামো মে বদলে। আগলে বিশ বর্ষো কে লিয়ে হামে एक नए और एम्बिशियस एजेंडा पर काम करना होगा। इसकी शुरुआत हमें अपने खुद के वर्किंग सिस्टम से करनी होगी। ब्रिक्स की अध्यक्षता हर वर्ष बदलती है, किंतु इसकी वजह से हमारा इंस्टीट्यूशनल मोमेंटम नहीं रुकना चाहिए।
0: প্রধানমন্ত্রী সমুদ্র সংক্রান্ত কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দেশগুলির কূটনৈতিক মিশনগুলির মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে নাবিকদের জন্য একটি জরুরি সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলারও প্রস্তাব দেন। বিশ্ববাণিজ্যে নাবিকদের বিশাল অবদান থাকা সত্ত্বেও কঠিন সময়ে প্রায়শই তারা প্রয়োজনীয় সহায়তার অভাবে পড়েন বলে শ্রী মোদী মতব্যক্ত করেন। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই সংস্কার কোনোভাবেই বিলম্ব করা সম্ভব নয় এবং এ সংক্রান্ত আলোচনাকে অবশ্যই একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে স্পষ্ট ফলাফল অর্জনে থাকতে হবে। তিনি বলেন, একইভাবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ভোটাধিকার, নেতৃত্বের পদ এবং নীতিগত অগ্রাধিকারগুলিকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যেসব দেশ আন্তর্জাতিক অর্থনৈতিক বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করছে, আন্তর্জাতিক অর্থনৈতিক শাসন ব্যবস্থা নির্ধারণেও তাদের যথাযথ ভূমিকা পালন করা উচিত বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: রিপ্রেজেন্টেশন কে সম্বন্ধে মে কহনা চাহুঙ্গা, ইউএন সিকিউরিটি কাউন্সিল মে রিফর্ম আব অর টালা নহি জা সকতা। ইস পর ট্যাক্স বেসড নেগোসিয়েশনস কো নিশ্চিত সময় সীমা और स्पष्ट परिणाम से जोड़ना होगा। उसी तरह फाइनेंशियल इंस्टीट्यूशंस में वोटिंग पावर, लीडरशिप पोजीशंस और पॉलिसी प्रायोरिटीज आज की इकोनॉमिक रियलिटीज के अनुसार होनी चाहिए।
0: বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা সংঘাত এবং আন্তর্জাতিক ব্যবস্থায় মেরুকরণ ও বিভাজন বৃদ্ধির বিষয়ে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিক্স সম্মেলনের প্রথম দিনে গৃহীত নতুন দিল্লি ঘোষণায় আজ যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে চরম অপরাধমূলক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে ব্রিক্স নেতৃবৃন্দ কঠোর নিন্দা জানিয়েছেন। গত বছরের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। ব্রিক্স সদস্য দেশগুলি সন্ত্রাসবাদীদের আন্তঃসীমান্ত চলাচল, সন্ত্রাসবাদে মদতদাতা ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিশ্বজুড়ে দেশগুলির সামরিক ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলিতে বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি ও অবস্থানকে সম্মান জানাতে সক্ষম এমন একটি বহুপাক্ষিক পদ্ধতির পক্ষে মত দিয়েছেন তারা। এসব বিষয়ের মধ্যে রয়েছে স্থিতিশীল উন্নয়ন, ক্ষুধা ও দারিদ্র্য নির্মূল এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপে অবদান রাখা। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান কেবল শান্তিপূর্ণ উপায়েই সম্ভব এবং তা প্যালেস্তাইনের জনগণের বৈধ অধিকার পূরণের ওপর নির্ভরশীল বলে ব্রিক্স নেতৃবৃন্দ পুনর্ব্যক্ত করেছেন। ব্রিক্স সদস্য দেশগুলি পশ্চিম এশিয়ায় ক্রমাগত উত্তেজনা

নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সংযম প্রদর্শনের পাশাপাশি পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। রাষ্ট্রসংঘের সনদের উদ্দেশ্য ও নীতির পূর্ণ ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে সাধারণ নাগরিক ও সাধারণ পরিকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার কথা বলেছেন নেতৃবৃন্দ। ব্রিক সদস্য দেশগুলি অসামরিক পরিকাঠামো এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর পূর্ণ সুরক্ষা বলের আওতাধীন শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্রের ওপর ইচ্ছাকৃত হামলার বিষয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ব্রিক্স সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তিনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আবি আহমেদ আলী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করেন। এছাড়া প্রধানমন্ত্রী আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও আলোচনা করেন। এদিকে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আজ বিকেলে নতুন দিল্লি পৌঁছেছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের চেয়ারম্যান কাসিম জোমার্ট তোকায়েভ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ছত্তিশগড়ের রায়গড়ে বিশ্বের দীর্ঘতম স্টিল স্ল্যাগ সড়ক নির্মাণ করে ভারত গিনেস বিশ্ব রেকর্ড করেছে। 1.85 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দেশীয় প্রযুক্তির বড় আকারের প্রয়োগের একটি নিদর্শন। এই প্রযুক্তির মাধ্যমে ইস্পাত উৎপাদনের উপজাত দ্রব্য প্রক্রিয়াজাত স্টিল স্ল্যাগকে সড়ক নির্মাণের উপযোগী উপাদানে বা এগ্রিগেটে রূপান্তরিত করা হয়। নতুন দিল্লিতে আজ গিনেস বিশ্ব রেকর্ড স্বীকৃতি অনুষ্ঠানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, স্টিল স্ল্যাগ সড়ক প্রযুক্তি প্রচলিত সড়কের তুলনায় 4 গুণ বেশি মজবুত সড়ক তৈরি করার পাশাপাশি নির্মাণ ব্যয় প্রায় 40% কমিয়ে আনতে সক্ষম। তিনি জানান, বেসরকারি ক্ষেত্রের সমন্বয়ে নতুন দিল্লির সিএসআইআর সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট সিআরআরআই এই প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত থেকে পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে আজ মলদোভা থেকে দেশে ফিরিয়ে এনেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক ও পাঞ্জাব পুলিশের সহযোগিতায় সিবিআই একাজে সফল হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য পাঞ্জাব পুলিশের 4 সদস্যের একটি দলকে মলদোভায় পাঠানো হয়েছিল। সিবিআই এর লাল তালিকাভুক্ত ছিল এই আসামি। তদন্তকারী সংস্থা জানিয়েছে, পাঞ্জাবে দায়ের করা একাধিক গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিল অমৃতপাল। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জোড়াখুনের অভিযোগ রয়েছে। মামলা রয়েছে অস্ত্র আইন ও এনডিপিএস অ্যাক্টেও। এছাড়া জাল নথিপত্র ব্যবহার এবং পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আর জম্মু কাশ্মীরের কুপওয়ারা, কুলগাম, বান্দিপোরা, বারামুল্লা এবং সোপোর সহ 10টি স্থানে তল্লাশি অভিযান চালায়। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার পাকিস্তান ভিত্তিক নিয়ন্ত্রক এবং তাদের স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা ষড়যন্ত্রীদের সন্ধানে ওই তল্লাশি চালানো হয়। ফিলিপিন্সে ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 76, এখনও নিখোঁজ রয়েছেন 13 জন, প্রাণে রক্ষা পেয়েছেন 43 জন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হবে ভারত আফগানিস্তানের 3 ম্যাচের T20 সিরিজ। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। এই স্টেডিয়ামে সিরিজের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালিঙ্কার মুখোমুখি হবেন এলিনা রিবাকিনা। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলস ফাইনালে আলেকজান্ডার জেরেভ লড়বেন বেন শেলটনের বিরুদ্ধে। প্রতিযোগিতায় মহিলাদের ডাবলস বিভাগে কাতেরিনা সিনিয়াকোভা ও টেলার টাউনসেন্ড খেতাব জয় করেছেন। ফাইনালে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রবিন মন্টগোমারি ও অ্যাশলিন ক্রুগারকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে নতুন দিল্লি ঘোষণাপত্র গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের লক্ষ্যে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা। ব্রিক্স সদস্য দেশগুলি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ছত্তিশগড়ের রায়গড়ে বিশ্বের দীর্ঘতম স্টিল স্ল্যাগ সড়ক নির্মাণ করে ভারত গিনেস বিশ্ব রেকর্ড করেছে। মার্কিন ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে আরিনা সাবালিঙ্কার মুখোমুখি এলেনা রিবাকিনা। খবর শেষ হলো, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7টা বেজে 50 মিনিটে।